ক্ষতি মন হুয়াজাল খতন ইয়াতি ফি নসলিন তুবা লিল আবদ আল্লাযী ইয়াজিদু মুস্তাহিকান আমা আল্লাযী ইয়াজিদু মুগাফিলান ফানাহু গায়র মুস্তাহিক আল মুদায়্যি মাহু ফানজুর ইয়া নাফসি লিআল্লা তাসকুলি নাওমান ওয়া তুলকি খারিজ আল মালাকুত বাল ইসহারি ওয়া সুরুকি ক্বায়িলা কুদ্দুস কুদ্দুস কুদ্দুস।